0: গুড মর্নিং, ইটু আকাশবাণী কোহিমা। পুজো লগা খবর পুরিয়া সিম কংলংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা পাঁচটা দেশ যাত্রালগা অন্তিম ভাগটি ইটালি দি যাইগেনা দুইটা দেশ প্রাভি স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ লগা জরি আপগ্রেড করে দি বলে জানাই দি বাইলেটারাল রিলেশনস দি একটা ডাঙর গাদাম আগে করে দিয়া মানেগেনা কামিয়াব করে খতম হওয়া পাছতে আজি ফুজুর ইন্ডিয়া দি ওয়াপেস আহিদে আহিছে। দুইটা দেশ বা কিছুমান এগ্রিমেন্টস কান্দে এগ্রিকালচার, ক্রিটিক্যাল মিনারেলস, আয়ুর্বেদা, সায়েন্স এন্ড টেকনোলজি আর ইন্ডিয়ান নার্সেস কান ইন্ডিয়া বা ইটালি দি আনা জানা করে বলে মিলাই সাইন করেছে। দুইটা দেশ পর বি এমওইউ সাইন করিয়া দি টেক্স ক্রাইমস, মানি লন্ডারিং আর টেরর ফাইন্যান্সিং রক্ষা বলে আছে। তাই খান লাগা ইটালিয়ান কাউন্টারপার্ট জর্জিয়া মেলোনির পরা লুকোটি রোম দি যাকালে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কি ইন্ডিয়া ইটালি পর আতঙ্কত ফাইন্যান্সিং খেলাবি একই কদম রাখি কেনা পুরা দুনিয়া লগতে দরকার এক্সাম্পল দেখাই আছে কৈছে।
1: भारत और इटली एकमत है कि आतंकवाद मानवता के लिए गंभीर चुनौती है। टेरर फाइनेंसिंग के खिलाफ हमारी साझा पहल ने पूरे विश्व के सामने एक महत्वपूर्ण उदाहरण प्रस्तुत किया है। यूक्रेन, पश्चिम एशिया तथा अन्य तनावों को लेकर हम लगातार संपर्क में रहे हैं। भारत का मत स्पष्ट है कि सभी समस्याओं का समाधान डायलॉग और डिप्लोमेसी के माध्यम से होना चाहिए।
0: প্রাইম মিনিস্টার ইটালি জর্জিয়া মেলোনি বা কৈছে কি বেশি জায়গা দিয়ে দুইটা দেশ মাঝে এক দোসরার লগতে মাদাত দিয়াটো উঠাই দিবলে আছে। পি এম মোদীর লগতে প্রেস্টিজিয়াস এগ্রিকোলা মেডেলটো ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা রোম দিছে। ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল লাগা ইলেক্টেড এন পি এফ কাউন্সিলার্স মাঝে ভাবনা নামিলি থাকে আদি এন পি এফ পার্টি লিডার্স বা অবস্থাটি মাদাত দিয়া পাছতে বুঝাবুঝি আনি কিনা পার্টি লাগা মিল মিলাপ আর জানতা লাগা সিবাদি কমিটমেন্ট রাখি বলে ফেসলা বানাইছে। একটা জয়েন্ট স্টেটমেন্ট ডি এম সি চেয়ারপার্সন হোকাতু ইয়েপথমি আর ডেপুটি চেয়ারপার্সন ইমলিনারো স্টেফানি ইজং পরা ইস্যু করে আদে কাউন্সিলার্স পরা কৈছে কি পার্টি আর ডিমাপুর লাগা মানুখান লাগা ইচ্ছা দিয়ে তাই খান লাগা ভাবনা নামিলিয়া খান হাতাই দিছে। স্টেটমেন্ট পরা কৈছে কি কাউন্সিলার্স খান বা নিচুর জিম্মিদার দিয়ে মন দি কিনা ডেডিকেশন লগতে কাম করবলে আর ভাল গভর্নেন্স জিম্মিদার আর খোলারু সাফা পরা মিউনিসিপাল কাউন্সিল জারি রাখি বলে আসি কৈছে। এটার পরা কৈছে কি সব কাউন্সিল মেম্বার্স পরা রিকনসাল্ট করেছে আর একটা ইউনাইটেড টিম হিসাবে কাম করবলে মঞ্জুর বানাই কিনে কনসার্ন অথরিটিস লগতে ট্রাস্ট ভোট জুন তো মে 22 তারিখ থাকি বলে থাকি আদু হাতাই দিবলে অফিসিয়ালি জানাই দিছে। ভারতীয় জনতা পার্টি নাগাল্যান্ড বা একটা কম্বাইন্ড ডিস্ট্রিক্ট প্রশিক্ষণ মহাভিয়ানট ওখা ফেক আর কোহিমা ডিস্ট্রিক্টস কারণে রফিম বস্তি ওখা ডিস্ট্রিক্টটি জাগালে রাখিছে। প্রোগ্রামটি কোঠাগুড়ি ডেপুটি চিফ মিনিষ্টার আর বিএলপি লিডার ইন্থং পেতন বা পলিটিক্যাল জীবন দিয়ে হিউমিলিটি ডেডিকেশন আর সেলফলেস সার্ভিস লাগা দরকার জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাই লগত তাই নিচরকে মামুলি পার্টি ওয়ার্কার হিসাবে ভাবনা করি এলাকা ইয়াদ করে দিয়ে শ্রী পাতন বা কৈছে কি পার্টি লাগা তাকত আর গ্রোথ তো কমিটেড কার্যকর্তাস লাগা হাতি থাকি আছে। তাই বা পার্টি ওয়ার্কার্স লগতে কাম বা কথা করি বলে দি বলে অনুরোধ করেছি আর বিজেপি বা ধারামটি পলিটিসাইজ না করি বলে কৈছে। স্টেট বিজেপি প্রেসিডেন্ট বেঞ্জামিন ইয়েপথমিৰ পৰা পার্টি পর হলিস্টিক রিভাইভাল দিয়ে ধ্যান রাখি কেন গ্রাসরুটস দিয়ে সামিল করি বলে দি বলে আসি কৈছে। তারপর পার্টি ওয়ার্কার্স লগতে সাত খাড়া করে অর্গানাইজেশনাল উন্নতি আর পাবলিক সার্ভিস দিয়ে ডেডিকেটেড থাকি বলে অনুরোধ করেছে। কোহিমাদি হেলথ কেয়ার ডেলিভারি সুধার করে দিবলে নতুন আপগ্রেডেড নাগাবাজার সাব সেন্টারটি যাকালে চিফ মেডিকেল অফিসার কোহিমা ডক্টর এন লিমনি কন্যাক পর খোলাই দিছে। 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্রান্টস নিচে 2021-2022 বানাই দিয়া সেন্টার পর দরকার প্রিভেন্টিভ আর প্রমোটিভ হেলথ কেয়ার সার্ভিসেস টু কমিউনিটির লগতে দিবলে আছে। প্রোগ্রামটি কথা করে ডক্টর লিমনি পর কৈছে সেন্টার পর সুরক্ষা রাখি কেন অ্যাক্সেসিবল আর সুস্থা দাম হেলথ কেয়ার দিবলে অমিত আছে। তারপর জানাই দিছে ফেসিলিটি বা মেটার্নাল আর চাইল্ড হেলথ কেয়ার লগত কমিউনিকেবল আর নন কমিউনিকেবল বিমার খান ইলাজ ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস আর ফ্রি দাওয়িক লগত ডায়াগনস্টিক ফেসিলিটিস দিবলে আছে। ইন্ডিয়া সরকার নিজে ফ্রি ড্রাগ সার্ভিস ইনিশিয়েটিভ 106 দরকার দাওয়ি খান লগতে ফ্রি পর দিবলে তাই জানাই দিছে। আর গাউরেডি African swine fever ESF positive huado signal angami bosti Dimapur district te detect kore pasudi deputy commissioner Dimapur ba area de infected or surveillance zone hisabi janai dise infected area pra 1 kilometer radius to infected zone hisab janai se aro 10 kilometer radius to surveillance zone hisab janai se affected areas de gauri gauri mangso aro gauri loku jure products kan ania aro bahar loi jabuli mana kori dise district administration ba sob concern lokoti order do karabra manipuli aro veterinary department lokoti milai kina bemar filai thake aro rokhai dibali janaise itulukot aji phujur laga khobor imadi says kori ase huni thaki bi samsat paji das minati nagamis khobor ani dibale ase
2: Good morning. This is Akashwani Kohima reading in the morning bulletin. I'm Matsina. Prime Minister Narendra Modi has returned to India this morning after successfully concluding his final leg of a five-nation tour in Italy, where both nations announced the upgradation of their ties to a special strategic partnership, marking a major step forward in bilateral relations. The two countries signed several agreements in areas including agriculture, critical minerals, Ayurveda, science and technology, and facilitation of mobility of Indian nurses from India to Italy. Both nations also signed MOUs for curbing tax crimes, money laundering, and terror financing. In a joint press statement with his Italian counterpart, Giorgia Meloni, in Rome yesterday, Prime Minister Narendra Modi said, India-Italy's shared initiative against terror financing has presented an important example before the entire world.
1: भारत और इटली एकमत है कि आतंकवाद मानवता के लिए गंभीर चुनौती है टेरर फाइनेंसिंग के खिलाफ हमारी साझा पहल ने पूरे विश्व के सामने एक महत्वपूर्ण उदाहरण प्रस्तुत किया है यूक्रेन पश्चिम एशिया तथा अन्य तनावों को लेकर हम लगातार संपर्क में रहे हैं भारत का मत स्पष्ट है कि सभी समस्याओं का समाधान डायलॉग और डिप्लोमेसी के माध्यम से होना चाहिए
2: Prime Minister of Italy, Giorgia Meloni, said the aim is to enhance the complementarity between the two countries in many. PM Modi was also conferred the prestigious Agricola Medal by the Food and Agriculture Organization in Rome. The elected NPF councillors of the Dimapur Municipal Council has unanimously resolved their differences following the intervention of NPF party leaders, reaffirming their commitment to party unity and public service. In a joint statement issued by DMC Chairperson Huketo Yeptomi and Deputy Chairperson Imlina Roach Stephanie Izong,

প্রোগ্রামটি দুশো গীত শুনব বিনোদ রাথর আর আলিশা চিনো এলাকাওয়াস্ত ফিল্ম আছে অগ্নি সাক্ষী আর এই গীত লিখে হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে নাদিম শ্রাবণ।

ফোন করবি মই বাজাই দিব যে হলে আর এটা লিখি আছে গানাটো ভাল আছে দে কইকিনা মই এনজয় করে আছি কইকিনা ভিকি ফ্রম কোহিমা ডি ব্লক পড়া লিখি আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ ভিকি ফর রাইটিং অনাদার মেসেজ লিখি আছে গুড মর্নিং ডিয়ার আর জে স্যার ওয়াও নাইস প্লে লিস্ট এনজয় করে আসু হ্যাভ এ নাইস ডে ফ্রম নাওজান গোলাঘাট আসাম শ্রী কারণ গগৈ ভোলা শিবম বিটু সন্তোষ দে বাবু এন্ড মানব কইনা লিখি আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং তো নেক্সট গান আকো শুনব আপনার কুমার শানু আর সাধনা সরগাম লাগা ওয়াস্তে আছে ফিল্ম আছে মিলান আর এই গীত লিখিয়া হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে অনন্ত মিলন

Well, এতে কোন মেসেজ কানা ইগনাসে এতে লিখে আছে বগাজান পাড়া সুনিতা বসুমতারী, হ্যালো মাই ডিয়ার স্যার সরজি, গুড মর্নিং, মই ডিউটি করি গেনা গানা গানা শুনি আছো, আপনি কেনেকা আছে, এনিওয়ে আপকা দিন শুভ হো কইনা লিখে আছে, বাই মাই লাভলি সরজি কইনা লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং সুনিতা, আপনি লিখি না পাই দিয়ার কারণে একদম খুশি পাইছে, ইতনি সিনা আপনি লাগা দিন বি বেশি ভাল পড়া যাব কিনা মই আপনি কে আই মিন উইশ করি আছে। আর ইয়াতে অভিজিৎ পি বগাজান পার লিখি আছে, গুড হট মর্নিং আর জে জেকব স্যার, এতিয়াহে খুব গরম দি আছে, হইলে বি আপনার প্লেলিস্টটা শুনি কিনা খুব এনজয় করি আছে, এন্ড হোয়াট ইজ দ্য ওয়েদার অন দিয়ার, আর নেক্সট সং আইল বি ডেডিকেট টু ইউ এন্ড আর জে থেমজেন এন্ড আর জে হেচং কুইনে লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ লিখি কিনা পঠাই দিয়ার কারণে, ইয়াতে বি ওয়েদার আজি গরম হয়ে আছে অল্প, তো এটি নিচিনা আপনি কারণ তাতে বেশি গরম হয়ে আছে কথা জানি কিনা বেশি খুশি, এটি নিচিনা আপনি ওয়েদার আপডেট বি দিয়েছে, তো থ্যাংক ইউ। আর লিখে আছে, গুড মর্নিং আর জে জেকব, ইটস মি সকভুল কিং, আই এম এনজয়িং লিসনিং টু এফ এম মিউজিক এট কোহিমা ট্রাফিক জাম কুইনে লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ সকবুলু কিং ফর রাইটিং, এটি নিচিনা আপনি শুনি কিনে এনজয় করে আছে কথা জানি কিনা বেশি খুশি আছে। তো এটা নেক্সট গানা শুনব আপনাদের, উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক লগাও আছে, ফিল্ম আছে রাজা, গীত লিখে হয়েছে সমীর, মিউজিক দিয়া হয়েছে নদীম শ্রবণ।

Well, listeners, can homo 10:20 hollow care up in gun world news the Ahunibo tapasite Western music program as a RJ's choice 10:30 bra Aromoyako Apnihanke Lokurabo 11:30 with more Hindi film songs that is live phone in program. Apnihan live phone in program to participate group or a Baklo opera it a number to dial could be 0370224 3036. আর আপনি গান লাগা পছন্দ গানা মাঙিবি নিগলে মই আপনি হন কারণে বিচারি না বাজাই দিব আর যদি না থাকে তো উপায় নাই বাট এনিওয়ে আপনি হন এইটু টাইমতে ফোন করে দিবি মই আকো নম্বরটো কই দি আছে 0370224 3036 এইটু নম্বরতে ফোন করিছি গলে মই আপনি খান মাঙিয়া গানাটো বিচারি গিনাতে পার বাজাই দিব সো উইশিং ইউ অল ওয়ান্স এগেইন এ ভেরি গুড মর্নিং এন্ড স্টে সেফ

0: हेलो।
1: हेलो।
0: गुड मॉर्निंग जगत सर।
1: हाँ, गुड मॉर्निंग। बैकुल मुंडा ना?
0: হয় হয় হয়
1: আচ্ছা, কবি কিনে গেছে?
0: তোমাদের ভাল আছে? হলে ভি ইয়াতে গরম টাল বেশি আছে।
1: ও, গরম শুরু হয়েছে না?
0: হয় হয় হয়
1: ওকে ওকে।
0: কহিমাতে কেন কিনে গেছে আজি?
1: কহিমা দেবী আজ যেতে লোক দিন গরম হয়ে আছে,
0: হয় হয়
1: এতে ভি হলে নেগা থাকিব আর পিছে তো পানি গিরি যায় নেগা হই থাকে। তো আচ্ছা, কোন কোন তো গানা শুনি বলে মনে আছে আপনি কই দিবি?
0: আমার তো একদম পাখড়ি যাই থাকি, তো কন্ট্রোল লাগে যাচ্ছে। ফার্স্ট টাইম ফার্স্ট কলার হয়ে যাই থাকি না?
1: হয় ফার্স্ট
0: বর্ষাত মুভি পড়া বক্ত বাজাবে এক
1: বর্ষাত মুভি বড়া
0: হয় 1995 সাল লাগা একটা বর্ষাত থাকি না?
1: হয় হয় হয়
0: একটা গানা থাকি সে এক হাসি লড়কি সে এনেকা একটা থাকি নাকি?
1: এক হাসিন লড়কি বরসাত মুভি না 2005 না 1995 লাগো আছে?
0: 1995 লাগা।
1: ওকে, 1995 তে তো এক হাসিন লড়কি নিয়ে তো নাই দে।
0: এক হাসিন লড়কি এত না নাকি?
1: ও, এক হাসিন লড়কি আছে আছে আছে আছে আছে। হয় হয়
0: মই জানি থাকি সে আগতে ভি মই শুনিছ তো।
1: হয় হয় লম্বা আছে দে গানা দিলে 8 মিনিট কিমান আছে কাটিব লাগিব। হয়
0: হয়
1: ঠিক আছে।
0: বেশিদিন পিছত আজি বেশিদিন নহয় আৰু এই নেক্সট উইক নেক্সট উইক পাইছে আৰু আজিহে পাইছে নেকি এইটো?
1: অ, কলটো
0: মনডে মনডে পৰা আজিহে পাইছে নেকি?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে,
0: কিন্তু আজিকালি তো নর্থ ইন্ডিয়া পৰা হেল্লো ফ্ৰম মাই চেকটা গ্ৰুপ না নাইখান মানে বেশি একদম লাইনটো একদম বিজি করে দিয়েছে না?
1: হয় তো, তাহলে বিজি এনেকা থাকিব বিজি থাকে তো না?
0: কাইখান বেশি মানে আমি খাইছে না?
1: হয় হয় হয় হয়,
0: আমার আমি এখান যেমন ভি আছে রেগুলার টেক্সটার মানে আমি তো মর্নিং তে ভি হুনে না 9:30 তে তো 11:30 তে আকো সামতে সেবাদি আকো রাতে 9:30 তে ভি হুনে আমি তো রেগুলার মিশনা থাকি না আমি কল না পা হয়ে যাচ্ছে না?
1: হয় তো হয় তো এনেকা হয়
0: তো ভাই আদার লিসনার খান তো তাইখান তো অকল হেলো ফরমাইজ প্রোগ্রাম তে

0: हेलो।
1: हेलो,
0: हेलो,
1: नमस्कार सर।
0: नमस्कार।
1: अमल बसुमतारी कोई आसे?
0: ओके, अमोल जी किनी का से भला से ओला।
1: बाल तो आसे, होली भी काम करी आसे, बहुत गरम लागी किना थाकी से, धूप भी ना, बरखुन भी ना, होली भी बहुत गरम हो किना थाकी आसे।
0: মানে হিউমিডিটি বেশি আছে না?
1: ওই বেশি আছে, 37 ডিগ্রি সেলসিয়াস চলি আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হইলে কি করবো, উপায় নাই।
1: উপায় নাই,
0: আজিকালি তো
1: কামটো কৰিব লাগিব।
0: কাম কৰিব লাগে, আৰু
1: হয় হয়
0: গৰম দিন লাগা টাইম আহিছে, তাতো এনেকা গৰম
1: হয়,
0: হ'বলৈ আছে।
1: কাম কৰিলে বি প্ৰগ্ৰামটো সাৰি দিয়া নাই দেই ছাৰ। হলি বি সদায় দিনটো কাম কৰি থাকিলে বি ৰেডিঅ'টো মই লগত বাজি থাকে, শুনি থাকে সদায়
0: আচ্ছা,
1: দিন।
0: মই একটা কথা সুধিবলৈ মন।
1: হয়
0: আপনি এখন রেডিওটো মুখে হল প্রোগ্রামটো কি বারে শুনি থাকে? মোবাইল
1: মইতো মোবাইল এফএম তে শুনি থাকে, এফএম
0: মোবাইল অ্যাপ পড়া
1: এপ নহয়, এফএম এফএম যে থাকে না শ্রোতা বালা ফোনতে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো কিপ্যাড কিপ্যাড
1: রেডিও
0: মোবাইল।
1: বলিবি রেডিও টিভি আহি যায়, রেডিও টিভি শুনিব পারা যায়।
0: না, রেডিও টিভি শুনি
1: শুনি যায় না।
0: আচ্ছা, রেডিও টিভি আপনি যখন পাই না
1: পায় পায় পায়।
0: আর আপনি এই তো কিপ্যাড
1: জায়গা জায়গা থাকি তো।
0: ওই কিপ্যাড পড়া পাই নাকি? কিপ্যাড লা মোবাইল দিয়ে শুনি নাকি?
1: কিপ্যাড ফোনতে, কিপ্যাড ফোনতে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো জানি বলি।
1: তাতে ওয়্যার লাগাই কেনে হেডফোন ডালি কেনে তাতে ব্লুটুথ সিস্টেম তে কানেক্ট করি পিনি জোরকে শুনি থাকে আর।
0: ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ঠিক আছে, অমল আজি কি গানা শুনি মনে আছে আপনি?
1: আজি তো ফিল্ম তো কি শুনিব।

0: हेलो हेलो
1: हेलो,
0: हेलो
1: मेरा नाम स्टीचर सर।
0: गुड आफ्टरनून सुनीता।
1: भला
0: हाय अजी किनी कैसे? ओके
1: सी सर,
0: तो की गरम हुई ताते? अच्छा
1: नहीं गरम ठंडा तो कौन नजर आएगा ठंड।
0: अच्छा ठीक আছে। আজি তো কি গানা শুনি বলে মন আছে হইলে সুনিতা?
1: জানে তেমন না।
0: জানে তমন্না, জানে আছে না নাই সাই সাব। জানে কহা এইটো গানা তো নাই তো এইটো ফিল্ম তো
1: তারে জমিন পর
0: তারে জমিন পর না কত গানা শুনি বলে মন
1: মা
0: মা। ওকে ঠিক আছে শুনাই দিব। তো কোনকে দিদি গীত করবো বলে মন আছে এই গানা তো? ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুনিতা, তো থ্যাংক ইউ সো মাচ আপনি কল করে দিয়ে কারণে।
1: ঠিক আছে স্যার,
0: ওকে ভাল থাকি দে। ওকে বাই বাই। ওয়েল লিসনার্স কা এটা শুনিব আপনার শঙ্কর মহাদেবন লগা ওয়াস্তে আছে ফিল্ম আছে তারে জমিন পর।

0: হ্যালো,
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার। লাস্ট কলার হয়েছে,
1: হাই স্যার,
0: আপনি কোন ফেরক আসলে?
1: বিমল মিশন থেকে আসি স্যার।
0: ও বিমল না? ঠিক আছে ঠিক আছে।
1: ইমান বিজি হয়েছে স্যার, তিন লোক পারে না।
0: হয় তো হয় তো হয় তো। আজি কোন মুভি শুনি বলে মনে আছে বিমল?
1: আজি স্যার মোক তুমি আচ্ছা কোনোর গীত গান একটা শুনে দিব।
0: কবি কি ফিল্ম নাম কইছিলে?
1: তুমি আচ্ছা কোন হ্যাঁ
0: তুমসে আচ্ছা কোন হে? না নতুন তো না, পুরোনা তো?
1: পুরোনা তো পুরোনা তো।
0: ওকে, পুরোনা তো না। আচ্ছা, তুমসে আচ্ছা কোন হে এইটু কোন তো গানা শুনিব?
1: এইটো স্যার এনেকে থাকিছিল না, এইটো তুমসে আচ্ছা কোন হে বলে গানা এনেকে থাকিছিল।
0: হয় হয় হয়, মোহাম্মদ রফি লাগা না? মোহাম্মদ রফি লাগা বাজতে আছিল না? হয় হয়, তুমি আচ্ছা কোন হে এইটো মোহাম্মদ রফি লাগা অবস্থায় আছে। আপনি টাইটেল সং তো কোয়া আছে না? ওকে ওকে ঠিক আছে। তো আপনি কোন কোন কে ডেডিকেট করলে মনে আছে এইটো গানা তো?
1: হয় মই পটকে ডেডিকেট লাইলাম এইটো অমল বসুমনি, ফাইকন মন্দা,
0: ওকে,
1: অঞ্জলি বসুমতারি, রমেশ,
0: ওকে,
1: রমেশ প্রজাপতি, রমেশ পাত্র,
0: ওকে,
1: রমবীর,
0: ওকে,
1: যোগেন্দ্র রমসি, রাকেশ, রুখুবিলা মিঠাল,
0: ওকে,
1: সুনীতা বসুমতারি, অঞ্চলা বসুমতারি,
0: ওকে,
1: বর্মা,
0: জিতেন্দ্র
1: দাস,
0: ওকে,
1: লগতে আপনাকে স্যার।
0: ওকে ওকে ঠিক আছে, আপনাকে বেশি বেশি ধন্যবাদ ফোন করি না কল করে। ওকে ঠিক আছে ঠিক আছে। ওয়েল লিসনার্স, কারণ এটা প্রোগ্রাম শেষ করলে টাইম হয়েছে, এইটুকু প্রোগ্রাম শেষটি শুনব। আপনারকি মোহাম্মদ রফিলাকা ওয়াস্তে আছে, ফিল্ম আছে তুমসে আচ্ছা কোন হে, আর একটু গীত লোতে প্রোগ্রামটি শেষ করে হব। কিন্তু সময় 1 বাজি হওয়ালে আপনি গান শুনিয়া হব FM রেইনবো রিলে প্রোগ্রাম, আর FM ট্রাগুপানটি আকো সাম 3 বাজিপা শুরু করে হব। ইয়াতে যান মানুষ আজি কল করে দিছে সবকে ধন্যবাদ দিয়ে আছে, জিতনা আত্মি আজ কল করকে ফরমাই গীত মঙ্গা হ্যায় সবই কো বহুত বহুত ধন্যবাদ মেরি তরফ সে। ওর শুনতে রয়েছে FM ট্রাগুপান 103 MHz পর। ওয়েল থ্যাংক ইউ সো মচ অ্যান্ড স্টে সেফ।
2: কবি হমনে নহি সোচা থা এসা দিন ভি আয়েগা, পানি মে আগ লগেগি পত্থর ভি পিঘল যায়েগা, দেখো তুমসে আচ্ছা।

0: FM Dragon Band.
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: Good afternoon, listeners. Welcome back. Aro etia jar bajat halaga real time traffic update kohima down laga ani diase. The mon khola loi gina BHQ junction northbound ase aro traffic to majode ase mane moderate. Apni khan old ministers hill loi gina jail colony jalaga rasta bi lobo pari ase. BHQ junction loi gina mon khola jalaga rasta southbound ase aro traffic to halga ase. BHQ junction loigina major junction jalaga rasta northbound go ase aru traffic to majode ase mane moderate apni gan alak rasta bi lobo pari ase bara medical to d model ig road laga rasta do major junction loigina BHQ jalaga rasta southbound go ase aru traffic to bhari kina ase mane heavy ase apni gan lady miles road bi lobo pari ase DCP loigina Razu Point jalaga rasta northbound go ase aru traffic to majode ase mane moderate apni khan box cutting to NH AKA to Sunset Point B lobo pari ase Razu Point loigina DCP jalaga rasta southbound ase aru traffic to majode ase mane moderate apni khan Bulwari do local ground do Razu Point lobo pari ase alag rasta garne Razu Point loigina Sunset Point jalaga rasta northbound ase aru traffic to majode ase mane moderate apni khan Sunset Point loigina NH AKA jalaga rasta low bari ase Sunset Point do Razu Point jalaga rasta fine southbound ko ase aru traffic to moderate ase apni khan alag rasta low bari ase Sunset Point loigina NH AKA jalaga rasta High School Junction loigina Sunset Point jalaga rasta northbound ase aru traffic to halka ase chado aru southbound do Sunset Point loigina High School Junction jalaga rasta ase aru traffic to halka ase NH AKA Junction loigina Sunset Point jalaga rasta northbound ase aru traffic to halka ase Sunset Point loigina NH AKA Junction jalaga rasta southbound ase aru traffic to halka ase koigina real time traffic update jar baje dalaga anidia se
0: FM Dragon Band
1: 103 MHz
0: news music and entertainment
1: this is FM Dragon Band
0: FM 103 MHz
2: welcome back listeners now you'll be listening to a program on rural connect after which it will be followed by local talent stay tuned
3: puila ache amar boste program honita ke bilak sokke আমি খান লগা প্রোগ্রাম দিয়ে স্বাগত করে আছি আজি রুরাল কানেক্ট প্রোগ্রাম দিয়ে কবলে কথা তো রাইটস অফ এ গার্ল চাইল্ড এটো উপর দিয়ে কথা কই আছে আমার দেশ ইন্ডিয়া এটো চাইলে মানে ডেমোক্রেসি সবচেয়ে ডাঙরওয়ালা ডেমোক্রেসি এটো পৃথিবীতে থাকিয়া কই থাকি আছে এটো নিচিনা আমার দেশ দে পপুলেশন সাহিজা দে সবচেয়ে পেশিওয়ালা ছোট বাচ্চা খান কাম দি লাগাই থাকিয়া এটো বি কই থাকে ছোট বাচ্চাবিলাক উমর ছাল পর লেগেন 14 ইয়ার্স এই দোকানবিলাক চাইল্ড লেবার তাদের কাম লাগাই দিয়ে গেল ঘুরি থাকিয়া আমি খান ঠিকই পাই আছে আসল করে কেন এনে ছোট বাচ্চাবিলাক খান তো হইলে তার খান স্কুল দি লেখা পড়া শিকি থাকি বলে লাগা নইলে বি খেলি থাকি বলে লাগা হোম হয়ে থাকি আছে কিন্তু তার খানকে জবরদস্তি কাম দি লাগাই গেল এডুকেশন ঠিক ঠাক পাব নাপরে আর চাইল্ড লেবার কাম করে থাকিয়া এই ঠিকই আছে আর ছোট বাচ্চা লাগা মা যদি ছোয়ালী বাজা খান বিলাকে পিছিয়ে কিছুমান কাম দে লাগাই দিয়ে না তার খানকে চাইল্ড লেবার কাম করে থাকিয়া তো আমি খান কব পারি আছে এতিয়া আজিকালি তাক বি সুপ্রিম কোর্ট জাজমেন্ট লাগা হিসাবতে চাইল্ড লেবার তো পুরাপুরি হাতাব লাগে এনেকা তো কই কেন আছে সরকার লাগা সেক্টর দিবি হবি নইলে বি আনঅর্গানাইজ সেক্টর কে লাগা সেক্টর দি হলে বি ছোট বাচ্চা পিলা খানকে এনেকা কাম দি লাগাই দিয়াতো রক্ষাব লাগে বন করব লাগে এনেকা তো কই কেনা আছে কিন্তু এতিয়া তাকবি একো কাম চলিব না পারি কেনা এতিয়া আমার দেশ পুরা দে হিসাব করেছে বলে 44 মিলিয়ন বা 100 মিলিয়ন ইমান বাচ্চা দেশ পুরা দে চাইছে বলে এনেকা চাইল্ড লেবার কাম করে থাকিয়া ঠিকিব পারে আছে আসল করে কেনা ছোট বাচ্চাবিলাক 4 সাল বা লেগেনা 15 সাল মা যদি থেকে বিলাক তো হলে এনেকা কাম দি লাগাবলে নালাগে এটাতো কই কেনে আছে আৰু এনেকা কাম কৰিবলৈ এতিয়াতো ডিস্ক্ৰিমিনেশ্যন নহ'লে বি এবিউজ কৰি লগা নিচিনা কৈ থাকে হ'লে বি এইটো একো হিচাপ দিবি নাই আৰু ছোট পাজাকাংগে এনেকা কিছুমান জেগা খাৰগানা নহ'লে বি খেতি বাৰী আৰু ডমেষ্টিক লগা ঘৰ কাম ছোট মোটো এনেকা চব জেগাতে তাকাংগে লগাই কেনে থাকি আৰু আমি কাৰণ থাকিব পাৰি আছে এতিয়া আৰ্বান পালে চাইলে মানে মানে জিলা ডাঙৰ এনেকা দি হ'লে বি ছোট বাচ্চাখানকে কাম কৰিবলৈ দিয়া এইটো বেছি থাকিব পাৰি আছে এইটো নিচিনা বস্তি জেগা দি হ'লে বি ছোৱালী বাচ্চাখানকে উমৰ আগো ডাঙৰ নোহোৱা লগা কাম কৰিবলৈ লগা উমেৰ নহয় কেনা কাম দি লগাই কেনা কাম কৰিবলৈ দিয়া এইটো চাইলে আমাৰ দেশ ইণ্ডিয়া দি বেছি ঠিকে আছে আছো কৰি কিনা এইটো কি কাৰণে আছে কৈলে বাবা মা কাণ নহ'লে বি বস্তি মানুহ কাণ এইটো এলিটাৰেট হোৱা নিমিত্তে মানে লেখা পঢ়া ঠিক ঠাক নাজানিয়া নিমিত্তে নহ'লে বি তাৰ কাৰণ থাকিয়া লগা পাৰিৱাৰ আৰু তাৰ কাৰণ প্ৰপাৰ্টি থাকিয়া নিমিত্তে এনেকুৱা পিছিৱালা হৈ যোৱাটো আমি কাৰণ থাকিব পাৰি আছে এইটো নিমিত্তে ছোট বাচ্চা কাৰণে কেনেকুৱা এডুকেশ্যন দিব নহ'লে বি তাৰ কাৰণ গাঁও হেল্থ নিমিত্তে কেনেকুৱা ধ্যান দিব লাগে হাইজেন নিউট্ৰিশ্যন এইটো কাৰণ একো নাজানিয়া নিমিত্তে ছোট বাচ্চা কাৰণে এনেকুৱা কাম দি লগাই কেনা কাম কৰিবলৈ দি থাকিয়া এইটো আমি কাৰণ ঠিকি পাই আছে আচল কৰি কিনা ছোট পাচাকান লগা অধিকাৰ এইটো চাইলে মানে তাৰ কাৰণ বি টেকনিটি আৰু ফ্ৰীডম থাকি আছে আৰু তাৰ কাৰণ একো ভয় নকৰি কিনা বৰিবলৈ থাকি আছে কলিবি নহ'লে তাৰ কাৰণ পাচা লগা জীৱন কেনেকুৱা যায় এইটো হিচাপতে থাকি দিবলৈ এইটো তাৰ কাৰণ লগা অধিকাৰ থাকি আছে হ'লিবি আমাৰ দেশ ইণ্ডিয়াৰে চাই যাতো হ'লে এইটো একো হিচাপ দিবি নাথাকে মানে ছ'চাইটি লগা নিয়ম হিচাপ পৰাবি এনেকুৱাহে যাই থাকিবলৈ লাগিয়া এইটো বি হৈ যায় আৰু বাচ্চা একটা লগা জীৱনটো কিমান ডাঙৰ আছে এইটো একো নাজানিয়া নিমিত্তে বাচ্চাকাংগে এনেকুৱা এবিউজ কৰিয়া এইটো বি ক'ব পাৰি আছে এইটো নিচিনা কমিউনেল লগা পলিটিক্স থাকিয়া নিমিত্তে নহ'লে বি ছ'চাইটি তাতে একো জানকাৰী ঠিক ঠাক নাপাওঁ নিমিত্তে এনেকুৱা বি ক'ব পাৰি আছে ছোট বাচ্চাখান লগা অধিকাৰ তাৰ কাৰণ লগা ৰাইটছটো হ'লে কোন বাচ্চা হ'লে বি তাৰ কাৰণ ছাৰ্ভাইভেল কৰি কিনা থাকিবলৈ নহ'লে বি তাৰ কাৰণ মঞ্জুৰ নাখৰীয়া লগা কামটো একেবাৰে নকৰিবলৈ লগা কৈ কিনে থাকি আছে এইটো নিমিত্তে এতিয়া হিচাপ কৰি কিনা চোৱাটো আমাৰ দেশ ইণ্ডিয়া এইটো পৃথিৱী পুৰাতে চবচে পিছিৱালা ছোট বাচ্চাখানকে কাম কৰিবলৈ দিয়া চাইল্ড লেবাৰ থাকিয়া এইটো ৰেকৰ্ড থাকি আছে আমি কাৰণ ফালৰ পৰা চাইলে মানে দেশ একটাতে 100 মিলিয়নছ অ'ভাৰ ছোট বাচ্চাখানবিলাক এনেকুৱা কাম কৰি থাকিয়া চাইল্ড লেবাৰ কাম কৰি থাকে আৰু চাইলে বেছি আফচোচ আৰু মনটোক লগা আমি কাৰণ ক'ব পাৰি আছে

0: FM 드래곤 밴. 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Avani khan sokhi program swagat kori ase. Agishwani Kuhima, FM Dragoban 103 MHz te. Avani khan laga host aro dost arjitam din lagodai. Well, my dear friends, as the evening settles in, it's time to relax, refresh your mood and enjoy your favorite Hindi film songs. Chosen by you, our wonderful and awesome listeners. So, my dear friends, keep your SMS requests coming. Dedicate a song to your loved ones, share a message, and let us make this 6 p.m. hour musical, memorable, and full of beautiful emotions. So, stay tuned, stay connected, because tonight the playlist belongs to you. মই সদায় কোৱা নিচিনা আপুনি কানে বনাই দিয়া লাগা একটা প্লেলিষ্ট আমি কান চবি শুনি কিনা জোৰ কৰি হ'ব। তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, এতিয়া কোন কোন টিউন ইন কৰি কিনা আছে আপুনি কান চবি জানি আছে, আমি কান লাগা পুৰণা লিচনাৰ্ছ কান জানি আছে। ফোন নম্বৰ আছে 9436805333, আৰু একবাৰ ফোন নম্বৰ কৈ দি আছে 9436805333। তাতে আপুনি কানি এফ এম স্পেচ এইচ টাইপ কৰি কিনা আপুনি লগা ৰিকুৱেষ্ট মেছেজ লিখি কিনা পঠাই দিবি। So my dear friends, we'll take a short commercial break, then we will be right back with your request songs.
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission, information technology entry. Last date for submission is 1st June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat.
3: কুমচিন চাকি ইনিল এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনি কিনে চিগজিন খল এইচ আই ভি কিসিম সুশ এন বানা চিপি উচিন কিউ আনি
4: আইজ হিপ খল আকম লাল সুচ আকিরতি আশিস দুচ কিউ এন কতম শি কম লাল ক খল এইচ আই ভি কিসিম রুকনাথা এন কথা লেথা মুন কিউ আনি
3: নিমু কক্তা লেথা কা কিউ ইয়ে খাশি খেনি নল
4: আসাই পয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচো নম লাল সরচানি

0: আমি খালনগর লিসনার রুকুভেলে মেথা ফর্ট মাইল দীপবার জমুকাতিমারা দাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান নেক্সট ডে শুনি হব আর দায়িত্ব গীত ডেডিকেট করে দিয়েছে দাই লাগা লিসনার ফ্রেন্ডস আমল বসুমাত্রি অঞ্জলি বসুমাত্রি বিমল বসুমাত্রি সুনীতা বসুমাত্রি রমেশ পত্র যুগেন্দ্র রম্পি মোহাম্মদ আলী জুপাকিয়া জমির অক্ষুজ হিতেন্দ্র দাস দুর্গেশ নাগানপুরি ছপি প্রাদেশ মন্দিরা বাইখুন মুন্দা বীরেন হান্সি আর টু অল দি আর জেস কুইকা তাইপর লিখিনা পটাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর জেস আর একচুয়ালি রুকুভেলে মেথাবরা হাওয়া হাওয়াই কুইকা ডান্স ডান্স ফিল্ম রা মাঙি থাকিছে হলিউড ডান্স ডান্স ফিল্ম দে হাওয়া হাওয়াই লাগা গীত নাই এদিকে মিস্টার ইন্ডিয়া ফিল্ম রা হাওয়া হাওয়াই লাগা গীত ইয়াতে প্লে করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি Kavita Krishnamurthy kua gitar chorus music this Lakshmikant Pyarela lyrics Javed Akhtar
1: HIV mukamu khakabako yokadana khasa
2: kyo tejo yo bahori tokupul hasekupul sirope kto daroje kol mori matro choyi kthi thethi kol latre mori meshu trekta ko khai kto la this
1: suna ugo thege moche zpti ke
2: jehiko nagaland state aids control society che jot musesiyo

আমি খান লগা লিসনার সুনীতা বসুমতারী বুকা চন্দ্রা তাই রিকুয়েস্ট কয়ে লাগা গীত আমি খান শুনে হব আর তাই সব লিসনার্স কান গীত গীত ডেডিকেট করে দিয়ে আছে কয়ে আছে বারুদ ফিল্ম রা কুমার সানু আর আলকা জাকনিক আওয়াজতে মিউজিক দিছে আনন্দ মিলিন্দ লিরিক্স সমীর শুনি কিনা এনজয় করবি।

আমি খান লাগা লিসনার ড্যানিয়েল মমিন তাহির রিকোয়েস্ট করে লাগা গীত আমি খান শুনে আব নিউ ইয়র্ক ফিল্মরা মোহিত জোহান লাগা অবস্থায় মিউজিক দিছে প্রীতম চক্রবর্তী লিরিক্স সন্দীপ শ্রীবাস্তবা শুনে কিনা এনজয় করবি

আমি খান লাগা লিসনার হেনরিকা ডিমংপি ফ্রম বালিপাথার তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনে আব বাবু ফিল্মরা কিশোর কুমার অবস্থে মিউজিক দিছে রাজেশ রোশন লিরিক্স মাসুর সুলতানপুরি আর তাই তো গীত ডেডিকেট করে দিয়েছে যোগেন্দ্র ড্রম্পি সোনালি এংটিপি সুনীতা বসুমাত্রি অঞ্জলি বসুমাত্রি অমল বসুমাত্রি বিমল বসুমাত্রি রমেশ পাত্র শিকারী রংপার বাইকুন মুন্দা প্রেমিকা দেবা দীপজিৎ হাজারিকা বিমল বরা জুপাকে জমির ফাগু ওরাং কাসিম আলী রুকুলি মেথা বেরেন হান্সি আর সব FM listeners can get a ticket good yes hey honey can I enjoy Caribbean.

আমিখানলাগা লিসনার রোকো ফ্রম কুহিমা দাই রিকুয়েস্ট করলাগা গীত আমি খান ইতিয়া শুনে হব কুমার সানু আর আলকা ইয়াকনিক অবস্থে মিউজিক সানু মালিক লিরিক্স নবাব আরজু ফিল্ম আছে বাজিকার।

0: এইচআইভি লাগি কিনে থাকা আর ইটু পরা এফেক্ট হয়ে কিনে থাকা মানুষখান লাগা সুরক্ষা কারণে আছে।
1: ইটু এক পরা একটা মানু লাগা এইচআইভি স্টেটাস কারণে তাইকে এমপ্লয়মেন্ট এডুকেশন হেলথ কেয়ার নহলেবি আলাপ পাবলিক সার্ভিসেস খানতে ডিসক্রিমিনেশন কুরিয়াটু রোখাই দিয়ে।
0: আহিবি আমি খান সব একটা দুনিয়া বানাই লব যুনতে স্টিগমা না থাকিব।
1: ইটু জানকারি দিয়ে আছে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি।

Well, my dear friends, moving on to the next track, আমি এখানে একটা 70s লাগা একটা আইকনিক সং আমি এখানে শুনি হব মোহাম্মদ রাফি আর আশা ভোসলে অবস্থে মিউজিক দিছে আদিপ বর্মা লিরিক্স মাসরু সুলতানপুরী ইয়াতোগে বারাত ফিল্মরা।

আমি খালনাগার লিসনার সুনিতা বসুমাত্রী বোকাচান ব্রাবি দোকান বাড়িতে খড়ি যাই আছে আর কারণ আমি শুনি কিনা এনজয় করে আসবো নাহলে কি দিয়েছে সুনিতা বসুমাত্রী থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন তো মাই ডিয়ার ফ্রেন্ডস উইথ দ্যাট বিউটিফুল মেলোডি উই কাম টু দি এন্ড অফ টু নাইটস পুরানি ফিল্মি গীত প্রোগ্রাম আকাশবাণী কোহিমা এফ এম চকোপান্ধে আই হোপ দিস গোল্ডেন সংস ব্রট ব্যাক সাম সুইট মেমোরিজ অ্যান্ড অ্যাডেড পিস টু ইয়র ইভিনিং দশ বাজি হওয়ার লগত আজ আমার রাতলেগা ট্রান্সমিশন ভি মনে বন্ধ করে দিয়েছে আহকালি পুজোর ছয় বাজিতে সেম ফ্রিকুয়েন্সিতে আহকালি পুজোর লাগা ট্রান্সমিশন খুলে দিয়ে হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস টেক কেয়ার অ্যান্ড গুড নাইট